0: বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। নদী কে মেগার্স দিবে এফএম কে মেগাড়ি গে সুরি খবর তো কায় কে বাতল কলি আর গন শাহুতা মাহমুদ মি হুন দিরুড়ে হুরি আর আশে গফুল হুঙ্গে মার্কজ তা গায়ম কুরমু গে মাশরু তং আন্না হর গে জোন গে নিয়ালা নিমুমা মাসে কে কুরমুন্দা কামা দাখিলি সালামতা মাসে কে তের কামা ফানিয়া তা বে ওয়াজির আলী হুসান বিদাড়ে জে ওয়াজির মে বিদাড়ে মুড়ি রাজ্য গফুল হুঙ্গে হিদ মে গায়ম কুরমা কুরবা মাসে কে তকা গুড়ে গতুং রই তুঙ্গে মজলিও গে মেম্বর কুরবি সুয়াল খা জবাব দেবমু ফলাহত্তেরকমা কি কুদিংগে শখসিয়ত বিনা কুরমুগ আশগণ জেহে মুহিম সিফত কে কমা ইসলামিক অন্ততকা আওগাফা বেহে ওয়াজির ডক্টর মোহাম্মদ শাহিম আদি সাইদ বিদাড়ে জে ওয়াজির বিদাড়ে কীরিত গুরুয়ানগে এমে ফুরতম বাবা লেবুন ফস আয়ত কে তেরে গা উন্তেরকম বায়ামেগে আওমাকি এই একমুগে মুহিমুকং হামাওয়া কামে কমা ওয়াজিফাগে মাহল গেস মিয়দ এমএ মুহিম সিফায়কি মুআমালাত কুরুমগে হুনরকমা ফান্না সাগাফতা তারিকয়া বে ওয়াজির হিনা ওয়ালির বিদাড়ে জে ওয়াজির মে বিদাড় বিবাহক দেকুমগে তিরিস নোওয়ন গাওমি মুবারা ফেশমগে রাসমিয়াত গাওয়াহ ফুলদকমু ওয়াগুফ কুরুমা সদগায় কুরুমা গায়েম কুরি লিঙ্কুতকু মিয়াহার মিহাতনা 3 মিলিয়ন বরেগিন রুফিয়া দে বিজে ইসলামিক অন্ততকাবে উজারাগে ওয়াগুফ ফান্ডু তরগ্গিকো শরুই উসুলতকা একগত নগুদ ফায়সা ওয়াগুফ কুরেভেনে নিজাম গায়েম কো ফওয়ানি মিদিয়া আহরগ বেরু ফায়সাগে গানুনগে দশুন কোমবে ফাতুরবেরিগে বোলকর নগমুঙ্গন্না ফাসতেক ডলার উওয়ালা বেরু ফায়সাগে গানুন ইসলাহ কুরং হুশালং মোলিস মেন্টারি অথরিটি নিম মাফি দিবে রাজ্যগে ফায়সায়া বেহ সিয়াসা থরদনা কুরম কুরমুন্দা মাসেকতকে তেরেং এমমে মেইমনি বেরু ফায়সাগে গানুনং আদি গাওমি পেমেন্ট সিস্টেমগে গানুনা গেন্নং এ ইদারাগে ফেন্নে ইসলাহতং আম কুরবাফা মোল্ডিস ইন্ডাস্ট্রিয়াল ফিশারিস কোম্পানি মিফকোগে সেন্টার তকু মাসফেরিন ক্রেডিট তেওলিবেনে ইন্তজাম হামজসা মিফকোগে ফিউল সাপ্লাই মোল্ডিস FSM আ দেমেদু মুহিম এবসুমে গসোয় কফি মিফকোয়া মাসকিরা দোনিফার ক্রেডিট তেওলিবেনে ইন্তজাম হামজসুমটকা FSM মা মিফকোয়া দেমেদু গায়েম করি এবসুম গসোয় করি মিফকো হেড অফিওগা বেবি রাসমিয়াতেগা হুড়ুমালে তিমণ ফিয়হিং গোতলিবুণ মিহুঙ্গেতরে মিহাতন ফসতেকেবরেগিন মিহুন্না বিং হওয়াল কুফি বিনারা গেদোরেরকমা উমরানি তরগ্যাবেহে উজারে বিদাড়ু ইগস্টু দিহবণ ধোগে নিয়ল ফসতেক ফস্তোলস ফরাতক গোতি হওয়াল কুফাকমা মি গোতলিবুণ মিহুঙ্গে জুম্লা আদদ বলার আড্ডিহ ইনসত্ত মিহু ফেনক কোপরেশন লিমিটেডগে মুদলা হিদমতগে হোদুং কুমফুনিগে মালি হালতা হিসাবত বেলেহেটুমাগুলে হাস অডিট কফাহ কফাওয়া কঙ্কং তহগে কুরুমা এন্টি করপশন কমিশনা দিবেহি ফুলুঙ্গে হিদমতু এঙ্গুমা রাইতুঙ্গে মজলিহুং ফাস কফি মিওটাকি দেহাস একাবিস ওয়ানাহারুম ফিশকেন দেহাস তেইস ওয়ানাহার হামে ফেনকেং মুদলা হিদমেন হোদুমা মালি হালতাদি হিসাব বলাহট্টুমুং আগোয় বয়ান হাদাফাওয়া অডিটে বের দুনিয়া মসরম ফাকুলে খবরে কে সুরহি বলার ফলস্তিন গা ভেরিকং কুরা হামাস জামাত কে বেলুমগে দশক ইহুদি আসির কুমিহারু নেন্নমস মুস্তাকবাল গা আসিরুম বাদল কুরমগে হরকাতে গা বারে কে গোত কা বেনু কুরমট কা ফলস্তিন গে এং হাস হসতে কে হা মিহুং গে হাশিতা ইহুদি দাওলত হিফাট মুন্দা কা মিডিয়া রিপোর্ট তক মুনে ফি মালুমা তেঙ্গে ইহুদি দাওলত কেস মস্তর তক হাওয়ালা দি ইহুদি গে নুহ কু মুনি গোত কা মিয়াদ তা হামাই ফনি ইহুদি দাওলত কে সালামতি ইদারা তক গে তেরে গে এমে ফহুম বেবি মতি ফন্তি গে মশওয়ারা তক গে তেরে মিয়া হিসাবুন দি এফএম গে মিগডি গে সুরি খবর তনি মুনি খবর তাড়ি সুম গড়গনা খেদ কো লেওয়া গুত কোলে মিয়া বেফুন শুকুর দনো উফাওর বাজের ওয়াগুত কোল কে দম ওয়াকিল আসসালামু আলাইকুম
1: দিবেহি FM নদী একে মেগাহার্টস।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম সালাম। দন্ত হাল কি নেতা?
2: দন্ত হাল রাঙ্গাড়ু। ফাতুন কো কো বালি বেউলে কাইং গেতা।
3: আ দন্ত। কমমে দোক সালু বালা। বেণু মাহিতের কা ফোর কো দেমু মিদানি। দন্ত কাম্বড় নোয়ে। ফাতুন কো কো একান্য নোয়ানে। কোকো একানুলেতি ডক্টর দাকাম মেস দাতিমানতা। এহমে মেকাম মে সার মে মারা ফরওয়াতের কামায় কি এবা কোরা।
1: Nur die Ecke Megahertz, die wir hier finden.

0: রহমান ওয়ন্ত রহিম ওয়ন্ত আল্লাহ গে ইসমু ফুলুম ফাশা গেল না
1: ইন কুল্লুন ইল্লা কাযযাবা আর-রুসুল ফাহাক্কা ইকাব
0: ইন কুমমে বায়াকুমে রাসূলুন দগুকুরি বায়াকু খামগা মেনুইন ওয়ে ফাহে এউরেন্না তিমান রাসকালাঙ্গে আযাব হাক উইজে

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবেকালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি